তিনি পুরে মাগো বিজে করিয়ছু, তিনি পুরে মাগো বিজে করিয়ছু। মঙ্গলা মঙ্গলকারিণী গো মাত শুভদায়িনী।

তোর পূজা ধ্বজা কিছু নাই জানে গো মুই তমরুখ পিলামা, তোর পূজা ধ্বজা কিছু নাই জানি গো মুই তমরুখ পিলা, হাত জুড়ি মাগো ডাকু অছে তোতে।

সকালে 17 বাজে 10 মিনিটের স্বাস্থ্য সূচনা এর শুনবে ডায়াবেটিক নিউরোপাথির কারণ ও প্রতিকার এ সম্পর্কে কইছেন ডাক্তার স্মৃতিরেখা হোতা। সকালে 17 বাজে 35 মিনিটে স্বভাব কবি গঙ্গাধর মেহেরঙ্ক কৃতি আধারিত গঙ্গাধর সঙ্গীতের শুনবে তপস্বিনীর ষষ্ঠ ভাগ, সঙ্গীত প্রভুদত্ত প্রধান, তথ্য প্রযোজনা ও উপস্থাপনা প্রদীপ্ত কুমার শ্রীচন্দন। সকালে 17 বাজে 50 মিনিটে সম্বলপুরী গীত শুনবে কণ্ঠশিল্পী হলে সুশীল কুমার দাস ও বীরেন্দ্রনাথ নাগ। সকালে 18 বাজে 30 মিনিটে সম্বলপুরী গীত শুনবে কণ্ঠশিল্পী হলে মতিলাল দোরা, নারায়ণ ডনসেনা ও পঙ্কজ কুমার জয়পুরিয়া। সুগম সঙ্গীতর কার্যক্রম সকালে 18 বাজে 45 মিনিটে কণ্ঠশিল্পী লোরা মহান্তি, রঞ্জিত সেনাপতি ও নীনা সাহু। আজ সকাল 9টায় শুনবে হিন্দি কথাচিত্র গীতর সাপ্তাহিক কার্যক্রম কথাটিয়ে গীতটিয়ে। দিন 11 বাজে 5 মিনিটে ঢোল পারে বজা সম্বলপুরী গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী হলে পূর্ণিমা নন্দ, রবিরত্ন বাগ, প্রভাস নিরথ, তুলারাম কলেত ও প্রেমনাথ বারিক। দিন 12টা বাজে 30 মিনিটে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুনবে দিন 1টা বাজে 5 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী পরশুরাম পাত্র ও সনাতন সুনা। দিন 1টা বাজে 20 মিনিটে ঘর সংসার কার্যক্রম, এতে শুনবে আলোচনা মাতৃভাষার শিক্ষাদান সময়ের এক আহ্বান আলোচিকা শ্রুতকীর্তি ত্রিপাঠী। দিন 2টা বাজে 45 মিনিটে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, অপরাহ্ন 3টায় কিষান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা। অপরাহ্ন 4টায় শুনবে বিশেষ কার্যক্রম সন্দেশ টু সোলজার্স, রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। সন্ধ্যা 5টায় 2 মিনিটে লোকগীত কার্যক্রমের সম্পর্দা শুনবে, পরিবেশন করেছেন মক্তারী প্রধান ও সাথী। এবং সন্ধ্যা 5টা বাজে 30 মিনিটে জুয়াণী কার্যক্রমের খেল জগত, এতে শুনবে ক্রিকেট খেলাড়ি ভুবন লামাঙ্ক সহ সাক্ষাৎকার। এথিলা আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম শুণন্তু, রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, বয়স্ক ব্যক্তিমানঙ্কর অজ্ঞান, অভিজ্ঞতা ও দিগদর্শন দ্বারা গোটে সুস্থ সমাজ গঠন সম্ভব হইথায়। তেবে সেমানঙ্কু সম্মান জনাইবা সহ এক সুস্থ ও নিরাময় জীবনযাপন করিবা পাই সহযোগ করিবা আমার কর্তব্য অটে। তেবে এই কেতুটি কথা প্রতি যদি বয়স্ক ব্যক্তিমানে ধ্যান দেই মানসিকতাকু পরিবর্তন করিবে, তেবে বার্ধক্য অবস্থা মধ্যে খুশিরে অতিবাহিত করিপারিবে। বার্ধক্যকু বোঝ বলে ভাবন্তু নাহিঁ, বাকি থিবা কামকু সমাপ্ত করিবার অবসর বলে ভাবন্তু। খাদ্য পানীয় সীমিত, সন্তুলিত ও সুষম করন্তু, নিশা সেবনরু নিবৃত রুহন্তু, পছন্দ মোতাবক কিছু কিছু ব্যায়াম শারীরিক শ্রম প্রতিদিন করন্তু, মনকু খুশি রাখিবাকু পড়াপড়ি লেখালেখি সহ পরিবার ও সাংগসাথীঙ্ক সহ ফোনরে সম্পর্ক বজায় রাখন্তু, প্রার্থনা করিবা সহ ভজন জনন আদি শুণন্তু, নিয়মিত ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করন্তু ও আবশ্যক হলে ঔষধ সেবন করন্তু। রাত্রি অনিদ্রা হন্তু নাহি, নিদ ন হলে মধ্যে মনকু নিশ্চিন্ত রাখি 5-6 ঘন্টা বিশ্রাম করন্তু।

বাবু পরশুরাম এই সিনেমার গীত শুনমা গাইছন শুভাশিষ সাউ ইরা মহান্তি গীত লিখিছন ও সঙ্গীতে সজাইছন স্বরূপ নায়ক।

আগে শুনবা ঈদ অমিতা ভট্টাচার্যঙ্ক লেখানো, সঙ্গীত দিয়েছেন প্রীতম, গীতকে গাইছেন অরিজিৎ সিং, সিনেমা ছিছোরে।

শেষে বাগি টু সিনেমার এই গীত শুনবা সঙ্গীতকার মিথুন, গীতিকার সাঈদ কোয়াদ্রি, কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল।

0: শ্রোতা ভণী, আজ ঘর সংসারের গৃহলক্ষ্মী কার্যক্রমে শুণবা আলোচনা মাতৃভাষার শিক্ষাদান সময়ের এক আহ্বান আলোচনা করছেন শ্রুতকীর্তি ত্রিপাঠী।
1: মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার ভাষা। জন্মপরে শিশু মা'র কোলর যে ভাষা শিখে সেই ভাষা হচ্ছে তার মাতৃভাষা। মাতৃভাষা কেবল ভাব বিনিময়ের মাধ্যম নুহে, এহা এক জাতির সংস্কৃতি, পরম্পরা, চেতনা ও আত্মপরিচয়ের মূল আধার। তেণু শিক্ষার প্রথম ভিত্তি মাতৃভাষায় হওয়া উচিত। বর্তমান সময়ের শিক্ষাকে অধিক সহজ, সরল ও জীবনমুখী করা মাতৃভাষায় শিক্ষাদান এক অত্যন্ত আবশ্যক আহ্বান হয়ে উঠিছে। শিশুর চিন্তা, কল্পনা ও বুঝিবার শক্তি তাহার মাতৃভাষা সহিত গভীর ভাবে জড়িত থাকে। মাতৃভাষায় শিক্ষা পাইলে শিশু সহজে বিষয়কু বুঝিপারে, নিজের মনর ভাবকু নির্ভয়ে প্রকাশ করিপারে ও শিক্ষা প্রতি আগ্রহী হুয়ে। কিন্তু অন্য ভাষায় আরম্ভর শিক্ষা হলে শিশু ভাষা ও বিষয় উভয়কু একাসাথে বুঝিবাকু চেষ্টা করে অনেক সময়ের মানসিক চাপর সম্মুখীন হুয়ে। এহা তাহার সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকু প্রভাবিত করে। বিশ্বর অনেক উন্নত দেশ যথা জাপান, চীন, রুষ, ফ্রান্স ইত্যাদি নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে আজ বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে অগ্রণী হয়ে পারিছন্তি। এথিরু স্পষ্ট হুয়ে যে উন্নতি পাইঁ ইংরাজী একমাত্র মাধ্যম নুহে, নিজ ভাষায় জ্ঞান অর্জন করে মধ্যে বিশ্বস্তরের সফলতা লাভ করা যাইপারে। ভারত ভলি বহুভাষী দেশের মাতৃভাষার গুরুত্ব অধিক। নূতন জাতীয় শিক্ষানীতি 2020 মধ্যে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানকে প্রোৎসাহন দিয়েছি। এহা এক সকারাত্মক পদক্ষেপ, কারণ ভাষা মাধ্যমে হি শিশু নিজ মাটি, সংস্কৃতি ও পরম্পরা সহ যোড়ি হয়ে রহিথায়। মাতৃভাষায় শিক্ষা জাতীয় একতাকে সুদৃঢ় করা সহ ভাষার সুরক্ষা ও সমৃদ্ধিকে মধ্যে সুনিশ্চিত করে। ভারত ভিতরে ভারতীয় ভাষাগুড়িক ছাড়িদেলে ইংরাজীকে নেই শ্রেষ্ঠ বোধতার ভাবনা অনেকঙ্ক মনরে রহিছি। সেথিপাই অধিকাংশ সময়ের ইংরাজী জাণিথিবা ব্যক্তিকে জ্ঞানী বলে ধরি নিয়াযায়। সত্যতা হেউচি কোনসি ভাষার জ্ঞান বা বৌদ্ধিক ক্ষমতা সহিত কিছু সম্পর্ক নথায়। ভাষা কেবল অভিব্যক্তির মাধ্যম মাত্র। যদি জনে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করে তার বৌদ্ধিক ক্ষমতা উত্তম ঢঙ্গে প্রকটিত হয়ে থাকে, কারণ মাতৃভাষায় হি জনে সবুঠারু উত্তম ভাবে চিন্তা করে পারে। শিশুর প্রাথমিক শিক্ষা মাতৃভাষা বদলরে অন্য কোনসি ভাষায় হলে তার মৌলিক চিন্তনর বিকাশে বাধা উৎপন্ন হুয়ে। সেথিপাই তো অনুসন্ধান এবং মাতৃভাষায় শিক্ষা মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষা যদি মাতৃভাষা মাধ্যমে সম্পাদন করা যাব, দেশ নিজের সম্পূর্ণ বৌদ্ধিক ক্ষমতাকে উপযোগ করে পারিব বলে বিশ্বাস রয়েছে। এহা হি বিশ্বব্যাপী শিক্ষাবিদ মানকর মাতৃভাষাকে গুরুত্বপূর্ণ মনে করিবার আউ এক বড় কারণ। কারণ চিন্তন, অনুসন্ধান, বিশ্লেষণ, সংশোধন এবং নিষ্কর্ষর প্রক্রিয়াকে আম মন কেবল মাতৃভাষা হি সম্পাদিত করে থাকে। আজিকাল ইংরাজী ভাষা প্রতি অত্যধিক আকর্ষণ দেখা যাচ্ছে। অনেক অভিভাবক মনে করতে যে কেবল ইংরাজী মাধ্যমে পড়লে শিশু ভবিষ্যতের সফল হব, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ঠিক নুহে। ইংরাজী এক আন্তর্জাতিক ভাষা হয়ে পারে, কিন্তু জ্ঞানর মূল আধার হচ্ছে নিজ ভাষার দৃঢ় বুঝামণা। মাতৃভাষায় শিক্ষা পাই ছাত্রছাত্রী পরে অন্য ভাষা শিখিবারে মধ্যে অধিক সক্ষম হয়ে থাকে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কহিলে, ভারতীয় সংস্কৃতি এক বিকশিত শতদল কমল সদৃশ, যাহার প্রত্যেকটি পাখুড়া নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ রূপে কমলর শোভা মধ্যে নষ্ট হয়ে যাব। মু চাহেঁ যে প্রাদেশিক ভাষাগুড়িক রাণী হয়ে বিভিন্ন প্রান্তরে বিরাজমান করন্তু এবং এহা ভিতরে হিন্দি মধ্যে মণি হয়ে বিরাজিত হেউ। এই ক্রমরে নিজ ভাষা কহিলে সমস্ত ভারতীয় ভাষা এথিরে সমাহিত হব। দেশের দক্ষিণ ভাগ ঠারু উত্তর তথা পূর্ব ঠারু আরম্ভ করে পশ্চিম ভাগ পর্যন্ত সমস্ত ভাষা আমার নিজ ভাষা। ভাষা হি জনে ব্যক্তিকে নিজ দেশ, সংস্কৃতি এবং মূল আধার সহিত যোড়ি থাকে। ভারতের নূতন শিক্ষানীতির প্রাথমিক ঠারু আরম্ভ করে প্রযুক্তি ও মেডিকাল শিক্ষা পর্যন্ত সবুক মাতৃভাষায় উপলব্ধ করিবার প্রয়াস করা যাচ্ছে। যাহার উদাহরণ ভাবে প্রথম থর করে নিজ ভাষায়

0: কোন ভাষা বোধ একখানি ক্রিনি মানে নামে হাত দিব ছোট পড়তাল দার স্কুল নু
1: যেহেতু স্কুল কথা নামে এখন একটা বঢ়িয়া কথা যে নামে কুণু ভাষা নু বহি বি আতিলি বহি বি পড়াল নার যে কুণু ভাষা নু লেখা আতিলি বহি আতিলি সাহিত্য বহি আতিলি ইংলিশ বহি আতিলি বিজ্ঞান বহি আতিলি সামাজিক বহি আতিলি পরিবেশ বহি আতিলি এ বহুত বঢ়িয়া কথা যে নামে কুণারকে লাগান ইনে ব্যবস্থা সরকার কাম কিছি তো বহি আতিলি যেহেতু বহি নাম লেখা দাম বহি আজ্ঞা গুটি লেখা নার বহি বহি গুটি সাফা স্কুল নু আতিলি যেতে এমএলি স্কুল গুটি নু আতিলি বাকেন আ বহি যেহেতু আতিলি আমি আমি মেন সম্বল আতিলি নাম আ বহি বন ফুল কামাল দেন আউ পাড়তাল দাম নিজের হিসাব নুই পাড়তাল দাম আউ অন্টা কথা যদি অন্টা কুণা হাদু আর্চা পড়া কি স্কুলকে যদি উড়িয়া নু তেঙ্কুন আস এলচাল দাস যে ইবত উড়িয়া তাঙ্গান বহুত অসুবিধা লাগালি ইন্দ্রিকা তান আড়পানু কুণু কথা মেনাল দাস কুণু কথা মেনাল দাস হ্যাঁ কুণু নু সাফা গীতু মেনাল দাস আড়পান তা কাছে নখরাল লাল আক ভাষা বন মেনাল দাস তে ঘরে আস বারস স্কুলকে যদি উড়িয়া কথা মেনজাস হেলা টিকে এলচাল দাস
0: পুনা পুনা লাগ্য
1: পুনা লাগ্য দেখলাম এদের কামচা রাজ্য সরকার ইন্য সুব্যবস্থিত গোটে চিন্তাধারা কামচা দাস যে আস যদি নামে ভাষা নে যদি নাম পাঠত হেলে নামান আবদ চিহ্নার চিহ্নার লাগু আউ আবদ
0: নামে সহজ মান
1: সহজ মান পাড়াগে ইনে কামচা ইনে ব্যবস্থা কামচকিছি তো এঙ্গে বি এন্তা উসান অন্টা বুড়িয়া রুল আতিলি যে এন এঙ্গে ভাষা নু এন পাড়তাল দান ভাষা নু এ গীতু পাড়াল দান বাকেন হাতদার বি আবন মেনা আউ বুড়ে মনে ইয়ারলার আউ আট বর আহলার
0: হলে ইসান আরুনটা কথা নিমেষ দিন আহাগে লাগান চাহম যে যেহেতু নিম কুণু ভাষাতে পাড়তাল দার আউ কুণু কথা তেঙ্গালদার ই কুণু ভাষা কুণু কথা বন একানে কিনি নিম সম্পর্ক ইয়ালদার অলগা ভাষা সঙ্গে ই বদ নামে সট্টা দু হলে ইদা স্টিক বালনার বলি কি তেঙ্গাল দাঁত কা বাড়ি বালনার কা যাহা একানে কিনি তা ই প্রকার যেন পাড়তা দার বাকেন ই অন্যান্য ভাষা নিহিনি ব্যবহার কাম দার কেন
1: হ্যাঁ নিহাতি ভাবে ই বদ বঢ়িয়া ওটা কোশ্চিন দু ই বাবদ নু বি আমি বহি বহি আতিলি আমি আমি কুণারকে বহি আতিলি যদি আর শব্দকোষ আতিলি নে লেখা মানসিকিছি আর বহি বি আতিলি যে প্রথম দ্বিতীয় ক্লাস আর শব্দকোষ আহর যে ইন্য ইন্য কথা ইনে যদি ওটা সট্টা যদি আতিলি কুণানু হলে ইসান বাড়ি লেখা র বাবদ বি আতিলি বহি তো বহি এরা আউ পাড়তাল দাম আর বাকি বাহ্য আউ এদের মানা অঙ্গ ভল পাড়তাঙ্গম হিসাব নবি পাড়তাল দাম
0: পাড়তাল দাম হলে নিম একা ক্লাস তি একা ক্লাস তক নামে ই কুণু ভাষা বদ নামে স্কুল চালালি
1: আচ্ছা আকুন জুটি প্রথম স্তিন পঞ্চম জুটি আকুন ইবত চালালি ইবত নামে ভাষা কুণু ভাষা নু পাড়তাল দাম না
0: হলে আরুনটা কথা মানে এর আগে খাতরি যে যেতেবেলে নাম পাড়তাল দাঁত খালি পাড়হত বলিকি কথা মানলা দিন তাঙ্গে সঙ্গে গোটে আনুষঙ্গিক যেন শিক্ষা পদ্ধতি আতিলি গীত নৃত্য বাদ্য গপ ভিন ভিন যেন মনোরঞ্জন ধর্মী কার্যক্রম কমিকি নাম যেন পাড়তাল দাঁত তা নিম যেন যেতেবেলে পাড়তাল দাঁত নামে কুণু ভাষাতি হু প্রকার ভি নিম মেথড অ্যাডপ্ট কামদার কে হন্য কিছু আতিলি কে নিম তো যেহেতু কলাকার আলারনটা নিম গীতু পাড়াল দার গীতু লেখাল দার হ্যাঁ আর মিউজিক কম্পোজ ভি কামা আহালদার তা ই প্রকার মানে প্রয়োগ কামদার কেন হ্যাঁ স্কুল নু
1: নিহাতি ভাবে হাতদার মারালার যেহেতু নিরীহ আপনার গীতু বন আউ নাচ বন বেশি টিকে চাহানার বাদা যদি নে গীতনটা পাড়কুন চিকুন আপনার মেনর ধ্যান করি মেনর আর খুশি মানর কর যে নামে ভাষা ইসান হয়ে চালালি আউ আবন বেশি যেহেতু আপনার চাহানার যে গীতু এসকানে মেনম তাহলে আ গীতু মাধ্যমে পাড়তা দাম ইবদ মানালি নামে ই কোণা পাড়তা না গে তাঙ্গে সিস্টম
0: সিস্টম দু হলে আরুনটা কথা যে নিম যেহেতু ভিন ভিন ভাষা নু ভি পাড়তাল দার কোণা ভাষা নু ভি পাড়তাল দার অন্যান্য যেন ভাষা আগে যেন শব্দ আতিলি যেন শব্দকোষ কথা নিম তেঙ্গালকার তামে শব্দকোষ আর নামে শব্দকোষ নু ইয় তারতম্য আতিলি কা ইয় মানে সামঞ্জস্য আতিলি কা মানে ভাষা যেন ভোকাবুলারি যেন শব্দ গিয়ে তাঙ্গে ভণ্ডার যেন বাল দাঁত ইন্নে ভি শব্দ ঘায় ঘায় বারি কায় যে নামে ভাষা নু হন্যে মাল্লা দিন বাগির লাগি কা ইন্নে ভি শব্দ ঘায় ঘায় বারি যে নামে নু আতিলে দুসরা নু মাল্লা দিন হন্যে একলা নিমে হৃদবন্ধ মানজকিছি
1: হ্যাঁ নিহাতি ভাবে মানজকিছি যেহেতু সাফা টর্ম উড়িয়া গে কা ইংলিশ গে সাফা টর্ম নামে কুণা নু মাল্লা দিন টেবুল উদাহরণ স্বরূপ চালদান টেবুল টেবুল গে আউ নাম আউ কুণা কুণা এন্দির তেঙ্গত ইবন মানালি অন্য বিবার কিছু লেকিন নামে মানালি শিক্ষা একানে নামে হাদ্দার কুণু ভাষা মাধ্যম নু ଓଡ଼ିଆ ଆହର୍ ଇଂଲିଶ ଆହର୍

0: हिंदी और संस्कृत और आवंध मनाली नामे ई कुणा भाषा प्रचलन जेन पर्तना सिस्टम बो इवंध मनाली तंगे मेन मोटो
1: मोटो दो
0: जेहेतु नामे हद्दार अंदर एरल नार लेकिन एंदिर तंगे नामे एंदिर का तंगे परिचय एंदिर आगे नामे कुणु भाषा अंति ने ओथराउ तमन शिक्षा चल दम इवंध मनाली कथा
1: जहाँ निम तेंगाल दार जे हु कथा दिन जे नम परिवार नु नेम जनता कथन खराल दात आ भाषा सुविधा कमाली
0: सुविधा कमाली
1: आ बोन परिचित कमागे
0: कमागे
1: औ जन एलचाल नार बुली की तेंगाल कर ई बोद जन माइल चोर अरे हाँ। कनकरी अगली कोर इदन न पाबू भी
0: पाबू ई बोद पाबू
1: हां हां बढ़िया कथा दुनटा हेले भविष्यत नु नीमा एकने लगी जे ई भाषांति पढोर हेले नमे भाषा द बाचरो औ नमे जन संस्कृति नमे परंपरा आतिली आदान हितम साउटर आरु ईयर बुलिकरी होने लगी का जदि पहचार आरु उच्च शिक्षित मंजर करार हले अबड़ार ही इदन पछली माने ईयर चरारु तम अगली बुंगर कर होने लगी का अबड़ार ही माने आहदु बचर जन नेम पार्टल दार अबड़ार ई संस्कृति बन धारो ईयर बगे लगी नीमा एंदिर
0: कथा मानली जेहेतु नामे भाषा परिचय दु भाषा बन माल आमना कथा आकुंतन जुगुनु जेहेतु नाम ভাষান্তি পরিচয়টা হাক্ষাল দাঁত যেহেতু নাম জাতি কুণাত বলিকি যদি নাম ভাষা বন বিচরচত হলে নামে পরিচয় মাল রাই তো কথা মানালি নাম শিক্ষা যেহেতু শিক্ষা হাক্কাত ভাষান্তি নাম শিক্ষা বন এচিভ কামকাত শিক্ষা হাক্কাত যদি শিক্ষা হাক্কাত যদি নাম একাশন যদি নালখুন্টা কামত কা সার্ভিস ঘন্টা কামত বা হারিকত হলে নাম নামে ভাষা বন নামে মা বন মে আয়ং বন আম্বচত কে নাম
1: মাল আম্বদাত
0: তা কথা মানালি সাফারেন এন ই আকাশবাণী মাধ্যম তেঙ্গন যে নামে ভাষা বন আমা আম্বা ভাষা বন ইয়া ভাষা বন বাছাবা নামে সংস্কৃতি বন বাছাবা নামে পরম্পরা বন বাছাবা হলে যেগুলি নাম আগলিক আর নামে শিক্ষা বাড়র আউ নামে আদু বছর সাফার শিক্ষা আখর আউ অন্টা মুখ্য শীর্তনু সামিল মানর আউ তামে
1: জিয়াবন আগলি আগলি
0: জিয়াবন আগলি আগলি
1: নিশ্চিত ভাবে তা নাম আশা নানব যে নিম যাহা তেঙ্কার যে ভাষা বোধ নামে পরিচয় দু নিন এন্দ্রায়লায় যদি বাচার হলে এন কুণানু বোধ কুণায় তা নিন হি আলা লেখা এথরাল একা নাকি কুণায় যে নিঘে এন্দ্রের স্বতন্ত্রতা আতলি যদি বর হলে নামে ভাষাতে যদি নাম কাছে নেখর থালে প্রকৃতির আহর যে কুণাস বলি এন্দ্র গিয়ে নামে ওটা স্বতন্ত্র ভাষা আতলি তা ভাষা যদি মদরচ থালে নামে পরিচয় বন হি নাম মদরচ বাগির মানালি তা বাড়িটি প্রয়াস নিমে আতলি যে প্রকৃতির যেন আগামী পিঢ়ি যেন বারানার আবড়ারি নিম নামে কোনো ভাষাতে শিখাবাল দার কোনো কাছ নেখরাল দার আর নামে কথাবার্তা বদ আগলি আগলি হওয়া গে আহরি সাহায্য নানো আর ই কথাবার্তাতে হি নামে সংস্কৃতি বদ ভাষা মালা হলে সংস্কৃতি উসান বুড় রক তা সংস্কৃতি বন ইনাগে লাগান ভাষা জরুরি দু আর ভাষা গে শ্রুত বন নিম আগলি আগলি হওয়াল দার ই বদ যুগ যুগ নেরানা আর নামে যেতে ভি ভবিষ্যৎ পিঢ়ি বারানার নামে কোনো কথা বন আহর আর নামে পরিচয় বন ভি ইয়র ই আশা সঙ্গে বার্ষকারী না দ্বিপদ আকাশবাণী নুতেঙ্কার আকাশবাণী তার তিনিমান অশেষ অশেষ ধন্যবাদ জুহার
0: জুহার
1: হ্যাঁ আকুন গীত পদী মেনত ই গীত বন হিতাম নিজে পাড়কানার দেবারচন কিষান আজ্ঞা ঘর আর অন্যনে বয়সী আচ্ছানার আর মানালনার অশোক ছত্রিয়া আর নেপুর বন ছুমছুম করি যেন আচকানার আর মানালনার সুমতি বাঘ বহুণী ঘর তা বারামেনত দেবারচন কিষান আজ্ঞা ঘর পাড়কা ই গীত বন

ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଆଞ୍ଚଳିକ ଖବର ପଢୁଛନ୍ ସମ୍ପା ରାୟ ଜୁହାର। ପହିଲା ମୁଖ୍ୟ ଖବର। ନୂଆଦିଲ୍ଲୀର ନୀତି ଆୟୋଗର 11 ନମ୍ବର ପରିଚାଳନା ପରିଷଦ ବୈଠକରେ ଅଧ୍ୟକ୍ଷତା କଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। କହିଲେ ଭାରତ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଆଉ ଦୃଢ଼ତାର ସହିତ ବିକାଶର ରାହାତି ଆଗ୍କେ ବଢ଼ୁଛି। ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାର ଲାଗି ଓଡ଼ିଶା ଅର୍ଥନୀତି ବରକସ ହେଉଛେ, କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଓଡ଼ିଶାର ଗୋଟିଏ ରାଜ୍ୟସଭା ଆସନ ଲାଗି ନିର୍ଦ୍ୱନ୍ଦ୍ୱ ନିର୍ବାଚିତ ହେଲେ ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ। ଓଡ଼ିଶାର ସହରାଞ୍ଚଳ ବିକାଶ ମଡେଲର ଅଧ୍ୟୟନ କଲେ ରାଜସ୍ଥାନରୁ ଆସିଥିବାର ଉଚ୍ଚସ୍ତରୀୟ ପ୍ରତିନିଧି ଦଳ। ଆଉର୍ ଆଇବା 24 ଘଣ୍ଟା ଭିତରେ ରାଜ୍ୟର 14 ଜିଲ୍ଲାର ଜବର ବର୍ଷା ଲାଗି ସତର୍କ ସୂଚନା ଜାରି କଲା ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର। ପୂର୍ତ୍ତି ଅନିଶ୍ଚିତତା ଆଉ ଅସ୍ଥିରତା ଦେଇକରି ଯାଉଥିଲେ ଭିଲ୍ ଭାରତ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଆଉ ଦୃଢ଼ତାର ସହିତ ବିକାଶର ରାହାତି ଆଗ୍କେ ବଢ଼ି ଚାଲିଛେ ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି କହିଛନ୍। ନୂଆଦିଲ୍ଲୀ ରାଷ୍ଟ୍ରପତି ଭବନର ନୀତି ଆୟୋଗର 11 ନମ୍ବର ପରିଚାଳନା ପରିଷଦ ବୈଠକରେ ଅଧ୍ୟକ୍ଷତା କରିକରି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍, ବିକଶିତ ଭାରତ ଲକ୍ଷ୍ୟ ପୂରା କରିବା ଲାଗି କେନ୍ଦ୍ର ଆଉ ରାଜ୍ୟର ସାମୁହିକ ଦାୟିତ୍ୱ ଆହୁରି ବଢ଼ିଯାଇଛି। ସହଯୋଗ ସଂଲାପ ଆଉ ଅଭିଜ୍ଞତା ଦିଆନିଆ ରାଜ୍ୟମାନଙ୍କର ଭିତରେ ମାର୍ଗଦର୍ଶକ ହେବାର ଦରକାର ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏହି ଅବସରରେ କହିଛନ୍। ଗୁଣାତ୍ମକ ଶିକ୍ଷା ଚାହିଦା ଆଧାରିତ ଦକ୍ଷତା ବିକାଶ ଆଉ ରୋଜଗାର ସୁଯୋଗ ବନାବାର ପ୍ରାଥମିକତା ହେବାର ଦରକାର। ସଶକ୍ତ ଜୁଆନ ପିଢ଼ି ହିଁ ବିକଶିତ ଭାରତର ଚାଲକ ଶକ୍ତି ହେବେ ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍। ନାରୀ ଶକ୍ତି ହେଉଛନ୍ ବିକଶିତ ଭାରତର ନିହି। ଚାଷଠାନୁ ଷ୍ଟାର୍ଟଅପ୍ ବିଜ୍ଞାନ ଆଉ ନବସୃଜନ ତକ୍ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ମହିଳାମାନଙ୍କର ଅବଦାନ ରହିଛେ। ରାଜ୍ୟମାନେ ମହିଳାମାନଙ୍କର ଶିକ୍ଷା ଦକ୍ଷତା ସୁରକ୍ଷା ଆଉ ସଶକ୍ତିକରଣ ପ୍ରାଥମିକତା ଦେବାର କଥା ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍। ଚଳିତ ବଛର ବୈଠକର ଶୀର୍ଷକ ଥିଲା ବିକଶିତ ଭାରତ 2047 ଲାଗି ସମାବେଶୀ ମାନବ ବିକାଶ। ଇଥି ମାନବ ପୁଞ୍ଜି ଉତ୍ପାଦକ ରୋଜଗାର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପୁଷ୍ଟି ଆଉ ସମତା ମର୍ଯ୍ୟାଦା ବାଗିର 4 ସ୍ତମ୍ଭ ଉପରେ ଆଲୋଚନା ହୋଇଥିଲା। ଇଥି ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଯୋଗ ଦେଇକରି କହିଛନ୍, କେନ୍ଦ୍ର ଆଉ ରାଜ୍ୟର ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାର ଲାଗି ଓଡ଼ିଶା ଅର୍ଥନୀତି ବର୍କସ ହୋଇକରି ଆଗ୍କେ ବଢ଼ି ଚାଲିଛେ। 2025-26 ଆର୍ଥିକ ବର୍ଷରେ ଓଡ଼ିଶାର ଅର୍ଥନୀତି 7.9% ବଢ଼ିଛେ। ଓଡ଼ିଶା ନୀତି ଆୟୋଗର ଫିସ୍କାଲ ହେଲ୍ଥ ଇଣ୍ଡେକ୍ସ 2026 ପହିଲା ଠାନ୍ତି ରହିଛେ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍। ଓଡ଼ିଶାର ରେଲ ଭିତ୍ତିଭୂମିର ବିକାଶ ଲାଗି 2026-27 ଆର୍ଥିକ ବର୍ଷରେ କେନ୍ଦ୍ରୀୟ ବଜେଟ୍ରେ 10,928 କୋଟି ଟଙ୍କା ବ୍ୟୟବରତ କରାଯାଇଥିବାରୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମାଝୀ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଇଛନ୍। ବୈଠକରେ ଭିନ୍ ଭିନ୍ ରାଜ୍ୟ ଆଉ କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆଉ ଉପରାଜ୍ୟପାଳ ପ୍ରମୁଖ ଯୋଗ ଦେଇକରି ସମାବେଶୀ ବିକାଶ ଢାଞ୍ଚା ଉପରେ ମତ ବିନିମୟ କରିଛନ୍। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଗଲା 12 ବର୍ଷ ଭିତରେ ଦେଶର ଅନ୍ନଦାତାମାନଙ୍କ ଜୀବନରେ ସମ୍ମାନ ସୁରକ୍ଷା ଆଉ ସମୃଦ୍ଧି ନୂଆ ଅଧ୍ୟାୟ ସୃଷ୍ଟି ହୋଇଛି। ବିହନରୁ ବଜାର ତକ୍ ଚାଷୀମାନଙ୍କର କଲ୍ୟାଣକେ କେନ୍ଦ୍ର କରିକରି ଲାଗୁ କରାଯାଇଥିବା ନୀତିମାନ ଚାଷ କ୍ଷେତ୍ରକେ ନୂଆ ଶକ୍ତି ଦେବାର ସହିତ ଚାଷୀମାନଙ୍କର ଭିତରେ ନୂଆ ଆତ୍ମବିଶ୍ୱାସ ସୃଷ୍ଟି କରିଛି। ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମଟି ଉଲ୍ଲେଖ କରି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍, ସରକାର ଚାଷୀଙ୍କର କଲ୍ୟାଣକେ ସବୁନୁ ଅଧିକା ପ୍ରାଥମିକତା ଦେଉଛନ୍। ଚାଷୀ ଭାଇ ଆଉ ବହିନୀମାନେ ଦେଶର ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ଆଉ ସମୃଦ୍ଧିର ପରିଚୟ ବୋଲି ଶ୍ରୀ ମୋଦି ଜୋର ଦେଇଛନ୍। ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ ନିର୍ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ରାଜ୍ୟସଭାକେ ନିର୍ବାଚିତ ହୋଇଛନ୍। ଉପନିର୍ବାଚନ ପରିଚାଳନା ଲାଗି ନିଯୁକ୍ତ ରିଟର୍ଣ୍ଣିଂ ଅଫିସର ସତ୍ୟବ୍ରତ ରାଉତ ଶ୍ରୀ ସାମନ୍ତରାୟଙ୍କୁ ଜିତିଥିବା ଲାଗି ସାର୍ଟିଫିକେଟ୍ ପ୍ରଦାନ କରିଛନ୍। ରାଜ୍ୟସଭା ଉପନିର୍ବାଚନ ଲାଗି ସେ ବିଜେପି ତରଫରୁ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ଦାଖଲ କରିଥିଲେ। ଆଜି ଉପରବେଳା 3 ବଜେ ତକ୍ ପ୍ରାର୍ଥୀପତ୍ର ପ୍ରତ୍ୟାହାର ଲାଗି ସମୟ ଧାରିଯାଇଥିଲା। ହେଲେ ଝନେନ ପ୍ରାର୍ଥୀ ଭାବେ ନାମାଙ୍କନ ଦାଖଲ କରିଥିବାରୁ ଏହି ଉପନିର୍ବାଚନ ଲାଗି ଆଉ ଭୋଟିଂର ଆବଶ୍ୟକତା ନାହିଁ ପଡ଼ିଲା। ସେଥିଲାଗି ତାଙ୍କୁ ନିର୍ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ବିଜୟୀ ଘୋଷଣା କରାଯାଇଛି। ଓଡ଼ିଆ ଭର୍ଚୁଆଲ ଏକାଡେମୀ ତରଫରୁ ହୋଇଥିବାର 10 ଦିନିଆ ପୋଥି ବିଜ୍ଞାନ କର୍ମଶାଳା ଆଜି ଉଦ୍ଯାପିତ ହୋଇଛି। ରାଜ୍ୟର ଭିନ୍ ଭିନ୍ ଜାଗାରୁ 52 ଜଣ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଗବେଷକ ଅଧ୍ୟାପକ ଆଉ ପ୍ରଶିକ୍ଷାର୍ଥୀ ଏଥି ଭାଗ ନେଇଥିଲେ। ତତ୍ତ୍ୱଭିତ୍ତିକ ଆଲୋଚନା ସହିତ କ୍ଷେତ୍ରୀୟ ଅନୁଶୀଳନ ଲାଗି ପ୍ରଶିକ୍ଷାର୍ଥୀମାନେ ରାଜ୍ୟ ସଂଗ୍ରହାଳୟ ପରିଦର୍ଶନ କରିଥିଲେ। ଉଦ୍ଯାପନୀ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଆଉ ସୂଚନା ପ୍ରଯୁକ୍ତି ବିଭାଗ ଅତିରିକ୍ତ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ବିଶାଲ କୁମାର ଦେବ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ଯୋଗ ଦେଇକରି କହିଥିଲେ, ପ୍ରଶିକ୍ଷାର୍ଥୀମାନେ ପୋଥି ସଂଗ୍ରହ ସୂଚୀକରଣ ଆଉ ଫେର୍ ଘାଏ ଲେଖିକରି ଆମର ଜ୍ଞାନ ଭଣ୍ଡାରକେ ସାରା ପୃଥିବୀନ ପ୍ରସାର କରବାର୍ଥି ଭାଗିଦାର ହେବେ। ଏ ଅବସରରେ ପୋଥି ବିଜ୍ଞାନ ସମ୍ବନ୍ଧିତ ଗୋଟିଏ ବହି ଭିଲ୍ ଉନ୍ମୋଚିତ ହୋଇଥିଲା। ଆପଣମାନେ ଖବର ଶୁଣୁଛନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରନୁ। ଏସୀୟ ଉନ୍ନୟନ ବ୍ୟାଙ୍କ ଏଡିବିର ସହଯୋଗରେ ରାଜସ୍ଥାନ ସହରାଞ୍ଚଳ ପାନୀୟ ଜଳ ସ୍ୱେରେଜ ଆଉ ଭିତ୍ତିଭୂମି ନିଗମ ଆର୍ୟୁଆଇଡିପି
9 জনিয়া উচ্চস্তরীয় প্রতিনিধি দল ওড়শা আসিকি রাজ্যের সহরাঞ্চল বিকাশ মডেল অধ্যয়ন করছেন। ই দল ভুবনেশ্বর আুরীর প্রমুখ ভিত্তিভূমি প্রকল্প বুলি দেখবার সহিত অধিকারী সহিত আলোচনা করে। ওড়শা অর্বান একাডেমী গৃহ নির্মাণ আগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী রাজ্যের সফল পদক্ষেপ বাবদে তথ্য উপস্থাপন করে। রাজস্থান দল ওড়শার জলযোগান আগরিক কেন্দ্রিক সেবা মডেলকে প্রশংসা করবার সহিত নিজের রাজ্য প্রয়োগ করবার লাগি আগ্রহ দেখাইলে। ই গস্ত দুই রাজ্য ভিতরে জ্ঞান দিয়ানিয়া আহযোগকে আহরি জবর করবা বলে আশ করা যাচ্ছে। শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী শ্রীমন্দির বরিষ্ঠ অধিকারী সহিত রথ তৈরি কাম সহিত অলগা প্রকল্প কামর অগ্রগতি বাবদে আজ সমীক্ষা করছেন। পরম্পরা অনুসারে রথঘাট ঠুলাবার আয়ারি কামকে সুরুখুরুতি আগকে বড়ুবানু সে সন্তোষ প্রকাশ করছেন। করতকল্ন পৌঁছিবার তালকাট জলদি চিরট করিকি অতকা গোটে সেট চারমাল গচ্ছিত রখবারকে সে নির্দেশ দিয়েছেন। শ্রীমন্দির পরিচ্ছন্ন তৈরি হতবার ফুল গুন্থা ঘর কামকে জলদি শেষ করবারকে যন্ত্রীঙ্কু কুহাযাইছে। গলাকাল মুখ্য প্রশাসক শ্রী গুণ্ডিচা মন্দির আউ হরচণ্ডী সাই নথিবার সেবায়ত মানকর ঘর পরিদর্শন করিথিলে। রথযাত্রা আগুনু শ্রী গুণ্ডিচা মন্দির সবু তৈরি কাম আইবা 20 তারিখ তক শেষ করবারকে বিভাগীয় যন্ত্রীঙ্কু নির্দেশ দিয়েছেন। ছুয়ামানকর জীবন শিক্ষা ও বিকাশতি খেলর আবশ্যকতাকে জোর দেইকিরি আজ আন্তর্জাতীয় খেল দিবস পালন করা যাচ্ছে। ই বছর ই দিবসর বিষয়বস্তু রয়েছে খেল আউ শৈশবকে সুরক্ষা দেবার। মিলিত জাতিসংঘর সাধারণ সভাতে আন্তর্জাতীয় খেল দিবস পালন লাগি নিষ্পত্তি নিয়া যাইতিলা। 1999 মসিহাতে জাতিসংঘ শিশু অধিকার সম্মেলনকে পহেলা করে অনুমোদন মিলিথিলা। ই আন্তর্জাতীয় চুক্তিনামা ফি ছুয়াঙ্কর বিশ্রাম ছুটি আউ বয়স অনুসারে খেল আউ মনোরঞ্জন কামটি লাগুথিবার সাংস্কৃতিক জীবন আউ কলা ক্ষেত্রটি মুক্তভাবে ভাগ নেবার অধিকারকে সুনিশ্চিত করছি। বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক নিপুণ বিদ্যালয় অনুষ্ঠাপন কার্যক্রম হয়ে যাইছে। গোষ্ঠী শিক্ষা অধিকারী অধ্যক্ষতাতে হইতিবার কার্যক্রমটি রাজ্য স্তরনু আসিথিবার ভিন ভিন অধিকারী শিক্ষক শিক্ষয়িত্রী ই বছরর যোজনা বাবদে অনুষ্ঠাপন রিপোর্ট দিয়া যাইথিলা। শিশু বাটিকানু মূল করিকিরি 3 শ্রেণী থি পড়ুথিবার ছাত্রছাত্রী মানকু ইথি গুণাত্মক শিক্ষা দেবার উপরে জোর দিয়া যাইছে। বরগড় জেলা রাজবোড়াশম্বর ব্লকে পঞ্চায়েতিরাজ ও পানীয় জল বিভাগের যুগ্ম সচিব জয়শ্রী মল্লিক গস্ত করিকি রাজ্য সরকার ভিন ভিন উন্নয়নমূলক কার্যক্রমর অনুধ্যান করছেন। জেলান কার্যকারী হওয়ার উন্নয়নমূলক কাম মানুষ ধারিত সময় ভিতরে শেষ করবার লাগি শ্রীমতী মল্লিক বিভাগীয় অধিকারী পরামর্শ দিয়েছেন। বৌদ্ধ জেলার এসআইআর প্রক্রিয়াকে সফল করবার উদ্দেশ্যে জেলা প্রশাসন তরফ ব্যাপক সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে। জেলার আদর্শ কৃষি বজার লোককলা জড়িয়ে সচেতনতা কার্যক্রম করা যাইছে। রাজ্য উচ্চ শিক্ষানুষ্ঠান স্নাতক পাঠ্যক্রমটি না লেখা লাগি আবেদন সময়কে আইবা 16 তারিখ তক বড়া যাইছে। ছাত্রছাত্রী মানে সামস পোর্টালটি আবেদন করিপারবে বলে উচ্চ শিক্ষা বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। আইবা 22 তারিখ উপরবেলা 2 বজে পহেলা মেধা তালিকা বাহারবা। 2026-27 শিক্ষা বছর না লেখা জাতীয় শিক্ষানীতি 2020 আধারতে করা যিবা। ছাত্রছাত্রী মানে কমন আপ্লিকেশন ফর্ম থে নিজর পছন্দর মেজর মাইনর বিষয় বাছি পারবে। ইতার ছড়া আপ্রেন্টিসিপ এমবিবিএড ডিগ্রি পাঠ্যক্রম লাগি ভিল ছাত্রছাত্রী মানে আবেদন করিপারবে। স্নাতক পাঠ্যক্রমকে আইবা জুলাই 10 তারিখ তক মূল করবারকে বিভাগ তরফ লক্ষ্য রখা যাইছে। পানিপাক রাজ্যে আইবা 3-4 দিন ভিতরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়শা আসিবারে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। পানিপাক বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে রাজ্যের পাখাপাখি সবু জিলান কালবৈশাখীর বলে আইবা 24 ঘন্টা ভিতরে হালকানু মধ্যম ধরনের বর্ষা হইপারে। বৌদ্ধ সহিত 14টা জিলান জবর বর্ষা হইকি 50-60 কিলোমিটর বেগতি ধুকা হবার সম্ভাবনা।